0: Nongchu Bengal da ihan hanba oina Subendu Adhikari bu BJP gi mukhyamantri oina haujik nge haki mamang da washak lawkre Kolkata gi Brigade Parade Ground da pangthopa thorum aduda Sri Subendu bu Rajyapal RN Rabina thabak paiba amasung aron bangak pugi washak lawki
1: আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্য সমূহ
0: ধর্মদুদ নুপিয়ম ইয়াউনা মন্ত্রী মঙ্গা আমসু ওয়াশক লৌকি ওয়াশক লোবগে থরমদুদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গৃহমন্ত্রী অমিত শাহ বিজেপি গি প্রেসিডেন্ট নীতিন নবীন কেন্দ্রগি মন্ত্রী সিং ইন্ডিয়ান সরকার পাইব রাজ্য সিংগি মুখ্যমন্ত্রী আমাদি উপমুখ্যমন্ত্রী ইয়াউনা মসক নাইব মিয়ে কে সরুক ইয়ারি মণিপুরগি মুখ্যমন্ত্রী ইউমনাম খেমচানসু থরমদুদ সরুক ইয়াকি তামিলনাডুদ টিবিকে গি মকক সিরি জোসেফ বিজয়না লুচিংব সরকার আমা সিমগি মতাংদ লেখাই তাবঙ্গমদনা লৈরি সরকার সিমবদ IUML না টিবিকে বুসগতপগি ওয়াফম দু তোকিবদগি ফিবমসি ওইরকপনি মসিগ লইনানা ওয়াশক লৌবগি থৌরম গসি পাংথোকনি থৌরম বাদি তোকরে মসিগি মমাংদ একটরদগি রাজনীতি জংলকিব বিজয়না মহাকপু মসিং ইয়ামবা সদস্যত ওইন ছগলি হাইরদুনা গরাং রাজ্যপাল আমুহন উনদুনা সরকার সিম লগি হাইকিবনি মরগসিদ ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ IUML গি মকক প্রফেসর খাদার মহিদিন না হাই মহাকি দোলনা টিবিকে বুসগলে হাবগি চেরোল পিখিব লাইতে পুদুচেরিদ ন্যাশনাল ডেমোক্রেটিক এলায়েন্স কি মুখ্যমন্ত্রী গি মিরেপ এন রঙ্গস্বামী না উপরাজ্যপাল কে কৈলাশ নাথ উনদুনা সরকার সেমনব দাবি তৌক্রে শ্রী রঙ্গস্বামী না মহাকপু মসিং ইয়ামলব এমএলএ সগলে হাব চেরোল আমসু উপরাজ্যপাল দা পিছিনকি উপরাজ্যপাল উনাবদুদ ইন্ডিয়াদ চুংসিনিব এমএলএ সিং আমাদি দোল সিং আদুগি লুচিংব সিং সু ইয়াউকি মাদুগি মমাংদ ইন্ডিয়াদ ইয়াউরিব দোল সিং আমাদি নৌনা কারব এমএলএ সিং গি ওইব মিফাম আমা পাংথোকতুনা শ্রীরঙ্গ স্বামী বু মখুইগি লুচিংব ওইন খানকি মিফাম আদুদ অল ইন্ডিয়া এনআর কংগ্রেস কি এমএলএ তারানিথোই বিজেপি গি এমএলএ মারি আমসুং AIADMK আমাদি এলজে কি এমএলএ আমমম ইয়াউকি কেরলম হন্দক পাংথোকিব রাজ্য বিধানসভা মিখলদ খাইদি মসিং ইয়ামন কাকিব দোল আমরিব কংগ্রেস না মুখ্যমন্ত্রী ওইগদব মিয় হয়ং ফাওয়াই হাই কোর্ট চিন পানিব কেস আথুব লুইনবদ মনিপুর স্টেট লিগেল সার্ভিসেস অথোরিটি লিগেল সার্ভিসেস অথোরিটি সিনুনে ইম্ফাল লম্ফেলপাতব কোর্ট কমপ্লেক্স ডিস্ট্রিক কোর্ট কমপ্লেক্স পুনমক্ত ন্যাশনাল লোক আদালত পাংথোকলি আমরম মুখ্যমন্ত্রী ইউমনাম খেমচানা ন্যাশনাল লোক আদালত পাংথোকলিব আসিদ নুাইব ফোদরকলি মণিপুর স্টেট লিগেল সার্ভিসেস অথোরিটি গি মাখাদ লিগেল ডিস্ট্রিক লিগেল সার্ভিসেস অথোরিটি সিনুনা রাজ্য আসি জেলা কুদিনগি ডিস্ট্রিক কোর্ট কমপ্লেক্স থরম আসে আয়ুব পুত্র পাংথোপ হোকিব আসিদ মিয়াম খুদংচাব লবিও হাইরি বিপুম কুদিনবাং কুইন পানুব কেস তানজা আসে লোনা লুইনবিউ সোশ্যাল মিডিয়া থাকতপ ওয়ারোদ শ্রী খেমচানা হাই হাইকোর্ট লিগেল সার্ভিসেস অথোরিটি লোক আদালত পাংথোকলি মানে মুখ্যমন্ত্রী ইউমনাম খেমচানা ইরেংবম ঋতু চানুনা কমনওয়েলথ গেমস 2026 সরুক ইয়ানব খালকপদ থাকতপ ফোদরকলি স্কটল্যান্ডগি গ্লাসগোদ চাহিসগি জুলাই কুলুমদয়দগি অগস্ট 2 ফাবো চাইথগদব কমনওয়েলথ গেমস কি উইমেন হুইলচেয়ার বাস্কেটবল টিমদ সরুক ইয়াগনি সোশ্যাল মিডিয়া থাকতপ ওয়ারোল মুখ্যমন্ত্রী হাই সানরুই থা আখাঙ্গনব সিংথানিঙাই ওই কমনওয়েলথ গেমস চাউন মাই পাক ওইরসুনু হাই শ্রী খেমচানা হাই ন্যাশনাল হাইওয়ে 38 ইম্ফাল জিরিবাম লম্বিদ মাল পুব গাড়ি 50 ইম্ফাল তামদ চলক্রে জিরিবাম পাউমি গাথেম বিশ্বজি হাই মাল পুব গাড়ি মনুংদ পেট্রোল 36 ডিজেল 32 LPG বিলাতি মাতি মারি আতই তোমান তোমান পোলম পুব গাড়ি ইউরি তাবিব পও আসি আকাশবাণী ইম্ফাল লেফটেনেন্ট জেনারেল NS রাজা সুব্রমণী বু ডিফেন্স স্টাফ কি আনুব মকু ওই খনক্রে মন্ত্রালয় হাই লেফটেনেন্ট জেনারেল সুব্রমণী আসি মিলিটারি এফেয়ার্স ডিপার্টমেন্ট সেক্রেটারি ওইনসু থাক পুগনি শ্রী সুব্রমণী না হোজি ডিফেন্স স্টাফ কি মকু ওইব অনিল চৌহান থাকে কুন্থ্রাদ লোব মহুৎলগনি লেফটেনেন্ট জেনারেল সুব্রমণী ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল সেক্রেটারিয়েট 2025 সেপ্টেম্বরদ মিলিটারি এডভাইজার থাক পুদ লাগপনি